ওই তার লাগে আর বললাম ওইটা নুনি লক্ষ্য মারতে গেমি ইয়ুমা আইয়া হত্যা সে মারতুমা খাজাকে এক করলো খাজাক করলো ওইটা হয়ে যখন উঠলাম আইয়া হত্যা সে মাগামা তাই মাঝ ওই নানি কুগান পিউলি আঙ সে মাস হত্যা সে মারতে না খুব আমার ওটা অন্য পিছিয়ে নেওয়া মেয়ে আর এম কানতে গলা আছুনে নিকিসি একটু পাহাড় অঙ্গে তো আমি শানিম একটু আলো শুং মেমে শানিম আক্কু শানিম আক্কু শুনে ওই চাঙ্গা উমানা গেল একটু আলো আটক না যক শুকু তা না শানিম অন্যেঙা ঠিক মেয়ে এত আলো গেল আমার তামাক কুয়া ছিটিনে গেল আমি আটু শক্ত হয়ে আসে অকশু তাই মেয়ে জায়গায় হাসু মোবাইল অক্টক গিন্না টুকসা হয়েও গেল আর তাই মেয়ে তুমি তো কোনো অক্ষ মারতে হোক নেই না বিনা সবার লাগে গেল খুব বিনা সবার লাগে তুমি বলা হোক না মেয়ে তেমন না উনি কা টাকা ইলা ও আসে মারতে না গো তাই মেয়ের টাকা ও হা জায়গা আটক সময় জায়গা নিকে সে আনি উনি কাপুমা আঙুটি তাই ম্যাম কেউ হকলার থেকে নেতা দায়িত্ব মানে সে গো নিমক তো হাতো আমি ইচ্ছে আলো গেল আমার কেউ না জানি তো নিজে মা পিত হাতো আমি কেউ না কাছে আগা পেঙ্গে তো খোয়ালো তো আর খোয়াক না জানি তুই নাকি মাতো আমি তেমন নই টানিঙা খোয়া মাই চৌ কালো আকলে উকি নাঙা নাকি মাতো আমি খোয়াক না জাগলো জানি তো কিছু আনি নাকি সে মাতছে আট টাকা নি এই সময় না খোয়াক না তো ইকেই নাক তো তাই ম্যাম নিমক নিমক শুনে কেসি আনি আমার জায়গায় হাঁ মুখে উল্ট আমি তাও নানি উমের অক্ষ অসক শুনে তাই মা খেয়ে জায়গায় ইচ্ছা উঠে হাতটা শুনে ইমাক ইমাকমে ওটা খিকায় না আসে অক শুনে খেয়ে লাগে তো হা আমি উকয়াল না উকয়াল না হাত চাই তো আমার তেমন না ইমা ওষানিয়া ছাউটিকে আমা আমলেও আমি তেমন না মৌ এটা আর তামা আপত্তি গেলাম খানিকটা গেলাম আখানি রখা গেলাম লোন নেই তত্ত্বটাও নি কবি নিয়ে গেলাম সালো আঁকতে সে আলাও কাকছু তেমন না খেছি না তাই মা ওই মা আঙুলছু নি বিলাকটাও শিশু খাও যাক আসলে নেলে যখন আমি কেউ যখন খাওয়া শুনি কিন্তু নিজে গুনে কিংবা যখন লাগামি আউ আউ তো হাঁক নেয় লাগামি আউ মাঝে হাঁক নেয় লাগামি উল্লমি তাই মেয়ে তো হাঁক পালা আঙুতে লক্ষ্য সিঙানি পিনে সব আগে লক টাকা নি কাপুমা আঙুটি লক টাকা নি তাই মানে কাছে গুলো নিয়ে রক্তি খানিক হাঙে তো আমি খুবই আর তুই না পেল তো তাহা খাই একটু আর দেখে নি তাই এখন নিকি পেলাও এখন গেলা ইলান ইলান নিগে পাকাই না গেলা আবার শুনে উল্লোই নামে উল্লো উল্লো নিয়ে ইলাই না গানি তারপর না শিখুমা